আমি চাও বলতে লাগে চেল ফুল আচেল ফুল আচেল আমি চা চেল নি আ সাচেল ফুল কাচেল ফুল আছে আমার নিম চা খ চাবি চা রাখানি চুরি আনা মানে নে আলো আনে হয় বিয়া অন্য পিক দেখা আকের কেন কাকের কেন রে চামা উইল নে আমি নে নে কি আ কি আনে মনি মতে আছে makwanye kwanye na makwanyo chabti onyo pi mala lua ka kelo bia lua recha eone agole pi ni makaro ke kane abo recha eni kano chabi nena onyo